0: ভিডিও লাইক করিবা পাই টঙ্কা মিলিব সো ইজি
1: ফসিলা
2: অজনা লিংকস উপরে ক্লিক করন্তু নাহি আরবিআই কহে
3: সচেতন হুন্তু সতর্ক রুহন্তু
4: ১০ লক্ষের লটারি মতে ওয়াও
1: ফসিলা
5: নকলি অফার্স প্রতি সাবধান
2: আরবিআই কহে
3: সচেতন হুন্তু সতর্ক রুহন্তু

0: অনুষ্ঠিত হেব। এই অবসরের শ্রীমন্দির মুখ্য প্রশাসক ডক্টর অরবিন্দ পাঢ়ী আকাশবাণী কহিছন্তি,
1: পরম্পরা অছি, নীতিকান্তি অছি, ঠিক হিসাবে সম্পাদিত হচ্ছে। নির্মাণ সহিত যেতে বি সম্পৃক্ত সেবক অছন্তি এবং অগণিত জগন্নাথ প্রেমী বন্ধু মানুষ আমি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছু এবং মহাপ্রভুঙ্কর সমস্ত উপরে আশিষ রো এই কামনা। রথ নির্মাণ পাই যাহা বি রথ কাঠর আবশ্যকতা রয়েছে বা অন্যান্য দ্রব্য সামগ্রীর আবশ্যকতা রয়েছে তা ঠিক হিসাবে যোগাণ হয়ে সারিছি এবং আমি সমস্ত সেবায়ত বন্ধু মানকর সেই ভই সেবক হন্তু, মহারণা সেবক হন্তু, রূপকার হন্তু, সমস্ত সাংরে উত্তম সমন্বয় আছে। আগামী দিনে আমি আহরি মধ্য সমস্ত সাংরে বৈঠক করিবু। চলিত বর্ষর ঘোষযাত্রা যা কি জুলাই মাসর 16 তারিখ দিন অনুষ্ঠিত হওয়া যাচ্ছি তা সর্বশুভে হো বলে মহাপ্রভুঙ্ক পাখে আমি শরণ পশছু এবং তাঁকর আশিষ কামনা করি।
0: রাজ্যের সমস্ত জেলায় আজ রাষ্ট্রীয় আইনসেবা প্রাধিকরণ আনুকূল্যের দ্বিতীয় রাষ্ট্রীয় লোক আদালত অনুষ্ঠিত হচ্ছে। ওড়িশা আইনসেবা প্রাধিকরণের মুখ্য পৃষ্ঠপোষক তথা হাইকোর্টর মুখ্য বিচারপতি জষ্টিস হরিশ টন্ডনঙ্ক তত্ত্বাবধানে আদালত আয়োজন করা যাচ্ছে। রাজ্যের বিভিন্ন জিল্লা কোর্টে দুর্ঘটনা, বীমা, অপরাধ, চাকরি সম্বন্ধীয় আদি মামলাগুলোর শুনানি জারি রয়েছে। ভদ্রক জিল্লা নলাঙ্গ জজ কোর্ট পরিসরের অনুষ্ঠিত লোক আদালতের জিল্লা দৌরা জজ ও জিল্লা আইনসেবা প্রাধিকরণের অধ্যক্ষ উপস্থিতিতে মোট 456 মোকদ্দমার আপোষ সমাধান করা যাইছে। বিভিন্ন মামলার শুনানির মোট 2,12,45,364 টাকা আদায় করা যাইছে। গুজরাট স্থিত সোমনাথ মন্দিরের পুনঃনির্মাণের 75 বর্ষ পূর্তি উপলক্ষে সোমনাথ অমৃত পর্ব 2026 পালন করা যাচ্ছে। পাঁচ দিন ধরে অনুষ্ঠিত হওয়াকু থিবা এই উৎসব মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব এবং স্থায়ী ঐতিহ্যকু প্রতিপাদন করুছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসন্তা সোমবার দিন সোমবার মন্দির গস্তরে যাবে। 1026 মসিহায় সোমনাথ মন্দির উপরে প্রথমথর পাই আক্রমণ হয়েছিল। চলিত বর্ষ এর 1000 বর্ষ পূরণ হয়েছে। বৌদ্ধ জেলার সোমনাথ স্বাভিমান পর্বর 1000 বর্ষ পূর্তি অবসরের জিল্লাস্তরীয় কার্যক্রম পাই প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসন্তা সোমবার দিন জেলার পবিত্র রামেশ্বর মন্দির পরিসরের ওড়িয়া ভাষা সাহিত্য সংস্কৃতি বিভাগ পক্ষর এক স্বতন্ত্র কার্যক্রমের আয়োজন করা যাইছে। ভদ্রক জেলা ধূসুরী বিজ্ঞাপিত অঞ্চল পরিষদের ধূসুরী এরিয়া হসপিটালর নূতন গৃহকু ক্রীড়া ও যুব ব্যাপার মন্ত্রী সূর্যবংশী সুরজ উদ্ঘাটন করেছেন। নূতন হসপিটাল দ্বারা অঞ্চলের স্বাস্থ্যসেবা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসিব, অধিকরু অধিক রোগী উন্নত চিকিৎসা সেবা পাইপারে বলে মন্ত্রী শ্রী সুরজ কহিছেন। এই অবসরে ধূসুরী অঞ্চলের এক সফেই কার্যক্রমকু মন্ত্রী শুভারম্ভ করেছেন। নবরঙ্গপুর জেলা উমরকোট স্থিত সংগ্রামী রবি সিং মাঝি ক্রীড়া প্রেক্ষাঠে আয়োজিত গ্রীষ্মকালীন প্রশিক্ষণ শিবিরক গণশিক্ষামন্ত্রী নিত্যানন্দ গণ্ড উদ্ঘাটন করেছেন। ফুটবল ও অন্যান্য আথলেটিক বর্গরে আসন্তা 31 তারিখ পর্যন্ত ক্রীড়াবিদ্কু প্রশিক্ষণ দিয়াযিব। পাণিপাগ দক্ষিণ আন্ডামান সাগরের সৃষ্ট ঘূর্ণিবলয় সোমবার সুদ্ধা লঘুচাপ ক্ষেত্রে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে রাজ্যের বর্ষার পরিমাণ বৃদ্ধি পাইব বলে ভুবনেশ্বর স্থিত আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্র পক্ষর কুহযাইছে। আসন্তা 24 ঘণ্টা মধ্যে বিজুড়ি ঘড়ঘড়ি সহ বর্ষা হওয়া নিয়ে প্রায় সমস্ত জেলাকু সতর্ক সূচনা জারি করা যাইছে। এই সময়ের পবনর বেগ ঘণ্টা প্রতি 40-50 কিলোমিটর রহিব বলে পাণিপাগ কেন্দ্র পক্ষর অনুমান করা যাইছে। সমুদ্র অশান্ত হইতিবারু মৎস্যজীবীমানঙ্কু সমুদ্র মধ্যকু যিবাকু বারণ করা যাইছে। চলিত মাস দ্বিতীয় সপ্তাহ সুদ্ধা দক্ষিণ বঙ্গোপসাগর, আন্ডামান সাগর ও আন্ডামান নিকোবর দ্বীপে মৌসুমী পৌঁছিবা নিয়ে ভারতীয় পানিপাগ বিভাগ পক্ষরু অনুমান করা যাইছে। রাজ্যের আজিঠারু প্রথম থরপাই স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ আরম্ভ হয়েছে। ভুবনেশ্বর নয়াপল্লীরে আয়োজিত হওয়াকু থিবা দুইদিনিয়া প্রতিযোগিতার মোট 6টি জিল্লারু মহিলা, পুরুষ এবং 35 বর্ষর ঊর্ধ্ব মাস্টর্স বর্গরে 34 জন খেলাড়ি অংশগ্রহণ করছন্তি। সংবাদ শেষ পূর্বরু পুঁথরে শুনিবা মুখ্য সংবাদ। পশ্চিমবঙ্গর নূতন মুখ্যমন্ত্রী ভাবে বিজেপি বিধায়ক দলর নেতা শুভেন্দু অধিকারীঙ্ক শপথ গ্রহণ। প্রধানমন্ত্রী জীবনজ্যোতি সুরক্ষা বীমা ও অটল পেনশন যোজনাকু আজ পুরিলা 11 বর্ষ। পরম্পরা অনুসারে পুরী রথখেলার তিন রথরে চক অখড ডেরা নীতি সম্পন্ন। দক্ষিণ আন্ডামান সাগরের সৃষ্ট ঘূর্ণিবলয় সোমবার সুদ্ধা লঘুচাপে পরিণত সম্ভাবনা এবং রাজ্যের আজিঠারু আরম্ভ হয়েছে প্রথম স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ। আঞ্চলিক সংবাদ বর্তমান পাই এতিকি। পরবর্তী আঞ্চলিক সংবাদ শুনিপারিবে সন্ধ্যা 6:45 মিনিটরে। সংবাদ শেষ হেলা। অধিক সংবাদ পাই আপনমানে newsonair.government.in ওয়েবসাইট এবং newsonair অ্যাপ্রে লগ ইন করিপারিবে।

ভারতীয় মহাসাগরীয় অঞ্চল ব্যাপক ভৌগোলিক ইলাকান থিবার ভিন ভিন লক্ষ্যকে সঠিকভাবে ভেদ করিছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ডিআরডিও ভারতীয় সেনা আর শিল্প সংস্থাকে সফলতা লাগি অভিনন্দন জনাইছেন। সে কইছেন এমআইআরভি ক্ষমতা ইহাদে বড়ুতিবার সুরক্ষা আহ্বান থি দেশের প্রতিরক্ষা প্রস্তুতি লাগি বহুত বড় ভূমিকা নেবা। বদলুথিবার জনসংখ্যা পরিস্থিতিকে নজরথি রখিকরি আইন ব্যবস্থাকে সময় উপযোগী করবার উপরে আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন জোর দিয়েছেন। আজ ভুবনেশ্বর আইন বিভাগ ইউএনএফপিএ র মিলিত কর্মশালাথি যোগ দিয়ে সে কহিছেন বিকশিত ওড়িশা 2036 আর বিকশিত ভারত 2047 লক্ষ্য পূরা করবার লাগি আইনটি সুধার আনবার বহুত জরুরি আয়। মহিলামানকর সুরক্ষা লাগি সাতটা মহিলা ফাস্ট ট্র্যাক কোর্ট আর সাইবর অপরাধর মোকাবিলা লাগি পাঁচটা স্বতন্ত্র সাইবর কোর্ট স্থাপনা করবারকে রাজ্য সরকার বিচার করুছন। গ্রামাঞ্চলর জনজাতীয় মানকর লাগি স্থানীয় ভাষাতি আইনগত সচেতনতা কার্যক্রম করবার সহিতে যুবকৈন্দ্রিক নীতি প্রণয়ন উপরে ভিল সরকার বিচার করুছন। ওড়িশা জল নিগম ওয়াটকো নিজর অধীনতি থিবার 29টা সহরাঞ্চল ন 100% ঘরোই পাইপ জল সংযোগকে সুনিশ্চিত করিকরি গোটে ঐতিহাসিক সফলতা হাসল করিছে। ভুবনেশ্বর গৃহ নির্মাণ আর নগর উন্নয়ন মন্ত্রী ডক্টর কৃষ্ণচন্দ্র মহাপাত্রঙ্কর অধ্যক্ষতাতি হেইতিবার গোটে সমীক্ষা বৈঠকটি ই সূচনা দিয়া যাইছে। ইহাদে 11টা সহর 24 ঘণ্টিয়া সফা পিইবার পাইন যোগান চালিথিবার বেলে অলগা 17টা সহর ইতার সম্প্রসারণ কাম জারি রহিছে। 2026-27 আর্থিক বছরে জল আর সুয়েরেজ ভিত্তিভূমি বিকাশ লাগি 920 কোটি টঙ্কার কার্য যোজনা তৈয়ার হইতিবার ওয়াটকো তরফু কুহাযাইছে। দক্ষিণ আন্ডামান সাগর সৃষ্টি হইতিবার ঘূর্ণিবলয় আইবা সোমবার তক লঘুচাপটি বদলিবার সম্ভাবনা রয়েছে। ইতার প্রভাবটি রাইজে বর্ষা হবা বলে ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র তরফ অনুমান করা যাইছে। আইবা 24 ঘণ্টা ভিতরে বিজলি ঘড়ঘড়ি সহিত বর্ষা হবা বলে পাখাপাখি সবু জেলাকে কেন্দ্র তরফ সতর্ক সূচনা জারি করা যাইছে। শেষে মুখ্য খবর ফেরখায়। পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ভাবে বিজেপি বিধায়ক দলর নেতা শুভেন্দু অধিকারী নেলে শপথ। প্রধানমন্ত্রী জীবনজ্যোতি সুরক্ষা বীমা আর অটল পেনশন যোজনাকে আজ পূর্ণ 11 বছর। রাজ্যের সবু জেলান আজ হয়ে যাইছে 2 নম্বর রাষ্ট্রীয় লোক আদালত। আর দক্ষিণ আন্ডামান সাগর হইতিবার ঘূর্ণিবলয় আইবা সোমবার লঘুচাপটি বদলিবা পানিপাগ বিজ্ঞান কেন্দ্রর সূচনা। আজির আঞ্চলিক খবর ইন শেষ হলা। জুহার।